0: বলো বাতি তুই নারেশ, তুই নারেশ ওর কৃষ্ণ কালাঙ্গং তৃষ্ণা নির, কালাঙ্গং তৃষ্ণা নির মারাং চাপানন চিনাবি কোকরা পুবি মনাবি না কারিন দুরবাতি কুলো তিলার সামাঙ্গে বন্ধন রাসু প্রিয় মানাই পোনা না কুলো বস্তিচ ইয় লাল বাজুর কিনারিয়ম বক্তে আকন মনোব কাঠ কচ মনি কোনান ডাং রুকো মনোব বতন মনাবি কুলো নিবন তুলং মাতু কো কাঞ্চেন কো রাপু মনোব কো রাপু সাকা ইয়াই ইয়ান বাঞ্চেন কুই কিনারিয় পাঠাং কাহনান রাজু তৃষ্ণ পুন কাকাং রাফা কাশিলা মাকাতন কো রাপু ইয় পুন কাকাং বোঠাও ইয়োপো Gandeng Petro kan Bagong sampun wangsul.
1: Yo.
0: Kok ora pula tri nututi lampahipun mono kawan.
1: Lho, kuwi gatine.
0: Mbuktekaken menapa Gatut kanca menika saestu nandang lara menapa mboten.
1: Oh ngono,
0: inggih. Yen Gatut kanca ora nandang lara, tegesipun menika wonten sambung rapetipun kaliyan calipun anak kula pun Hakne Nawati. Yen Gatut kanca lara, tegesipun menapa inggih pun aturaken nemban utawi abdi Raju Tresna menika namung damel-damel namung badhe benthik-benthik akan Raju Tresna kan pringgondani
1: ngono Kresna
0: inggih
1: ya
0: yen to pancen kaya mengono pun Kakang jaluk pamit tak tututane lakune Petruk karo Bagong supaya iso bareng ngene sowan ana ing Jodipati tilik karo adiku lanang Werkudara Kakang Prabu sembah kula ingkang ngumbering jengkar paduka
1: ya Yai Prabu Ndarawati